সুপ্রভাত, অনুষ্ঠানটি শুনিলে? শ্রোতায় অনুষ্ঠান শুনিছে আকাশবাণী নগাঁও কেন্দ্রৰ পৰা, FM বেণ্ডৰ 102.7 MHz-ত।

0: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তোর কথাটো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: তাত কি হয়
1: হের নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: হ্যালো এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত
4: চিন্তা কিয় করি মই একেবারে সঠিক ঠাই বিচাৰি পাইছো
3: কোন ঠায়ো
4: গুৱাহাটীৰ ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
3: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়
4: বিশেষজ্ঞ ক্লিনিক সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা যোগ্য রোগীর বাবে বিনামূলীয় ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা
5: তেন্তে ময়ো এবার যাব লাগিব
4: নিশ্চয় নিশ্চয় তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
6: গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুর পৰা গীতিমালিকাৰ এইবাৰৰ শিল্পী পংকজ দত্ত গীতিকাৰ অনিল কলিতা প্ৰযোজনা অনুপম চৌধুৰীৰ

0: হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরী অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক ICU আর ইমার্জেন্সি OT, 24 ঘণ্টায় সাজু আপনার সেবাত। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। ফোন নম্বরটি 9957568450।
1: গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছো বিমল কুমাৰ দেৱমেধিৰ কণ্ঠয়তী গীত। গীতৰ কথা নগেন বৰাৰ, প্ৰযোজনা অনুপম চৌধুৰীৰ।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওর ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার সৈতে।
2: কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

শ্রোতাসকলে আমার কেন্দ্রর সাতখৰি অনুষ্ঠানের বাবে আকাশবাণী নগাঁও কেন্দ্রর ফেসবুক পেজর জড়িয়ে গীত শুনবলে অনুরোধ করব পাৰে। ইয়ার বাবে শ্রোতাসকলে নিজের পছন্দর গীত বিচারি মেসেজ বা কমেন্ট করব পাৰে, নতুবা আমালৈ ডাকযোগে পত্র লিখিব পাৰে। আমার ঠিকনা মারফত কেন্দ্র সঞ্চালক আকাশবাণী নগাঁও ডাক হেনচুয়া নগাঁও 78200002। আকাশবাণী নগাঁও কেন্দ্রের জড়িয়ে আপনি আপনার ব্যবসায়ের বিজ্ঞাপনও আগবাব পারে। ইয়ার বাবে আকাশবাণী নগাঁও কেন্দ্রের বিজ্ঞাপন বিভাগের যোগাযোগ করক। যোগাযোগের নম্বর 9435053214।

বাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আর শক্তি বিনিয়োগ তথা যোগান শৃঙ্খলাকে ধরে গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহৰ সহযোগিতা অধিক শক্তিশালী হব বলে আশা প্রকাশ করে। শ্রীমোদীয়ে হরমুজ প্রণালীর মাজেৰে সুরক্ষিত নৌ পরিবহনের প্রতি ভারতের সমর্থন পুনর্বার প্রকাশ করে। সমগ্র অঞ্চলটির স্থিরতার গোলকীয় শক্তি আর খাদ্য সুরক্ষার ক্ষেত্রত হরমুজ প্রণালীর গুরুত্বর উপর প্রধানমন্ত্রীগুলো বিশেষভাবে আলোকপাত করে। আমার সংবাদদাতাই জানা মতে আরব আমিরির রাষ্ট্রপতিগুলোর সঙ্গে হওয়া আলোচনায় দেশ দুখনের মাজের চুক্তিসমূহ সফল করে তুলব বলে আশা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরি রাষ্ট্র ভ্রমণ করে মন্ত্রীগী ইতিমধ্যে নেদারল্যান্ড অভিমুখে রওনা হয়েছে। ইয়ার পিছতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে সুইডেন, নরওয়ে আর ইটালি ভ্রমণ করব। নেদারল্যান্ডত শ্রীমোদিয়ে দেশখনের রজা উইলেম আলেকজান্ডার আর রানী মেক্সিমাক সাক্ষাৎ করব। নেদারল্যান্ডর প্রধানমন্ত্রী রব জেটেনের সহ বৈঠক মিলিত হব। ইয়ার পিছত সুইডেনের গোথেনবার্গল যাব আর দেশখনের প্রধানমন্ত্রী ওল্ফ কিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাত মিলিত হব। দুয়োগৰাকী নেতায় দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করার সহযোগিতার নতুন নতুন খণ্ডর বিষয়ত আলোচনা করব। শ্রীমোদিয়ে 18 মে'ত নরওয়ে ভ্রমণ করব। তৃতীয় ভারত নর্ডিক সম্মিলনত অংশ লওয়ার দ্বিপাক্ষিক আলোচনাত মিলিত হব। ভ্রমণের অন্তিম পর্যায়ে ইটালিল যাব আর দেশখনের রাষ্ট্রপতি সার্জিও মেটারেলাক সাক্ষাৎ করার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সঙ্গে আলোচনাত মিলিত হব। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে আজি অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপার্থীত দ্বৈত ইঞ্জিনযুক্ত অত্যাধুনিক যুঁজারু বিমান AMCAর নির্মাণ কার্যসূচীর আধারশিলা স্থাপন করে। এই উপলক্ষে আয়োজিত এখন রাজহুয়া সভাত ভাষণ দি প্রতিরক্ষা মন্ত্রীগুলো কয় যে অন্ধ্রপ্রদেশে দেশের ভিতরতে আত্মনির্ভর ভারত আর প্রতিরক্ষার ক্ষেত্রত মেক ইন ইন্ডিয়ার লক্ষ্য স্পর্শ করা সুকীয়া স্থান দখল করবলে সমর্থ হয়েছে। নতুনক আরম্ভ করা প্রতিরক্ষা প্রকল্পসমূহে রাষ্ট্রীয় নিরাপত্তা সুদৃঢ় করব বলে উল্লেখ করে মন্ত্রী সিংয়ে কয় যে প্রতিরক্ষার সমান্তরালক এই প্রকল্পে অর্থনৈতিক আর ঔদ্যোগিক বিকাশ খরতকিয়া করে যুবক যুবতীসলের কর্মসংস্থাপনের সুবিধা সৃষ্টি করব। রাজনাথ সিংয়ে কয় যে গুরুত্বপূর্ণ নিরাপত্তাজনিত পরিস্থিতিত ভারতে এতিয়ার বিদেশী রাষ্ট্রের উপর নির্ভর করব নালাগে। ইয়ার পরিবর্তে রাষ্ট্রীয় নিরাপত্তা দেশে নিজাববীয় কারো উপর নির্ভর নকরক গড়ি তুলবলে সমর্থ হয়েছে। ভারতের প্রতিরক্ষা খণ্ডত হওয়া পরিবহন সন্দর্ভত আলোকপাত করে প্রতিরক্ষা মন্ত্রীগী কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কার্যসূচীর অধীনত ঘর প্রতিরক্ষা উৎপাদন 2014 চনের 46,000 কোটি টাকার সম্প্রতি 1.5 কোটি টাকাল বৃদ্ধি পাইছে। পুত্তাপার্থীর বিমান পরীক্ষণ আর প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র এতিয়া বিশ্বর ভিতরতে অন্যতম চর্চিত নাম বলে উল্লেখ করে রাজনাথ সিংয়ে কয় যে এনে উন্নত বিমান পরীক্ষণের সুবিধা বিশ্বর মাত্র কেখনমান ঠাইতে আছে আর অন্ধ্রপ্রদেশ এতিয়া সেই স্থানসমূহ নিজের নাম অন্তর্ভুক্ত করবলৈ সক্ষম হয়েছে। আজির অনুষ্ঠানত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কেরম মোহন নাইডু, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে ধরে কেবাগৰাকীও রাজ্যিক মন্ত্রী উপস্থিত থাকে। আপনাদের বাতৰি শুনিছে আকাশবাণীৰ পৰা। আরজিকর চিকিৎসা মহাবিদ্যালয়ের গোচরত পশ্চিমবঙ্গ সরকারে ভারতীয় আরক্ষী সেবার তিনগী বিষয়াক নিলম্বন করেছে। কলকাতা আরক্ষীর প্রাক্তন আয়ুক্ত বিনীত গোয়েল, উপ আয়ুক্ত ইন্দিরা মুখার্জি আর অভিষেক গুপ্তাক আজি নিলম্বন করা হয়। তিনগী IPS বিষয়ার বিরুদ্ধে কর্তব্যত অবহেলা করা, সরকারের অনুমতি অবিহনে সংবাদ মাধ্যমক সম্বোধন করা, ঘটনা গাব দিয়ার ভুক্তভোগীর পিতৃমাতৃক উৎকোচ দিয়ার অপচেত চেষ্টা করা অভিযোগ উত্থাপন হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীয়ে আজি সংবাদ মাধ্যমের আগত জানা মতে তিনিওগৰাকী আরক্ষী বিষয়ার বিরুদ্ধে শীঘ্রে রাজ্য সরকারে বিভাগীয় তদন্ত আরম্ভ করব। উল্লেখযোগ্য যে 2024 চনের আগস্ট মাহত আরজি কর চিকিৎসা মহাবিদ্যালয়ের এগারী চিকিৎসকক ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পিছত সমগ্র দেশজুড়ি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। সেই সময়তে আরক্ষীর বিরুদ্ধে অভিযুক্ত রক্ষণাবেক্ষণ দিয়ারও গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছিল। এইখিনিতে উল্লেখ করি যে সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনত চিকিৎসকগীর মাতৃ রত্না দেবনাথ পানীহাতি সমষ্টিরপা বিধানসভালে নির্বাচিত হয়েছিল। বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডঃ এস জয়শঙ্করে আজি নতুন দিল্লীত মালয়েশিয়ার বৈদেশিক মন্ত্রী মহম্মদ হাসানের সঙ্গে এক বিশেষ বৈঠক মিলিত হয়। উল্লেখযোগ্য যে নতুন দিল্লীত 2026 বর্ষের ব্রিক্স সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানতে ব্রিক্সর অধীনস্থ দেশসমূহর বৈদেশিক মন্ত্রীসকলের এখন বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সামাজিক মাধ্যমযোগে দিয়া এটা বার্তাত জয়শঙ্করে কয় যে তেওঁলোকে দুইখন দেশের মাজত পারস্পরিক সম্পর্ক বর্তাই রখা আর বৈদেশিক নীতি উন্নত করার বিশেষভাবে আলোচনা করে। ইফালে ডঃ জয়শঙ্কর উগান্ডার বৈদেশিক মন্ত্রী অদঙ্গ জে জে আবু বক্করের সঙ্গেও আলোচনাত মিলিত হয়। সামাজিক মাধ্যমযোগে দিয়া এটা বার্তাত বৈদেশিক মন্ত্রী ডঃ জয়শঙ্করে কয় যে ভারত আর উগান্ডার মাজত দ্বিপাক্ষিক

পণ্ডিত উলহাস বাপতে পরিবেশন করা সন্তুৰ বাদন ধুন মিশ্র খামাজ শুনিলে। শ্রোতায় শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান শুনিছে আকাশবাণী নগাঁও কেন্দ্রের পৰা। শেষত শুনোৱা হওক ডক্টর অনিতা সেনে পরিবেশন করা টাপ্পা।